0: छाया गीत के शेष गाने आपको सुनवाएंगे इस अंतराल के बाद।
1: Life is moving in fast mode. For hassle-free banking from the comfort of your home, switch to SBI Premier Banking.
2: Where you get dedicated virtual relationship associate who understands your needs, offers smart advice, and get every task done at lightning speed, giving you seamless banking and many other exciting benefits.
1: Visit your nearest SBI branch today and activate SBI Premier Banking. Terms and conditions apply. জীবন এখন বড্ড ফাস্ট, তাই বাড়ি বসে হ্যাসল ফ্রি ব্যাংকিং এর জন্য সুইচ করুন এসবিআই প্রিমিয়ার ব্যাংকিং এ,
3: যেখানে আপনি পাবেন ডেডিকেটেড ভার্চুয়াল রিলেশনশিপ অ্যাসোসিয়েট, যিনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে স্মার্ট অ্যাডভাইস দেবেন এবং সমস্ত কাজ কমপ্লিট করুন লাইটনিং স্পিডে, অর্থাৎ সিমলেস ব্যাংকিং এক্সপিরিয়েন্স এন্ড মেনি আদার এক্সাইটিং বেনিফিটস।
1: আজই পৌঁছে যান নিজের নিকটবর্তী এসবিআই ব্রাঞ্চে এবং অ্যাক্টিভেট করুন এসবিআই প্রিমিয়ার ব্যাংকিং। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই।

নমস্কার, শুভ সন্ধ্যা। মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ থেকে শুরু হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্রের বাংলা অনুষ্ঠান।

অনুষ্ঠান শুরু করছি রামকৃষ্ণ দেবের এই উক্তি দিয়ে। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর সর্বদাই তার মঙ্গল করেন।

তবে তার আগে আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর। প্রথমে আবহাওয়ার খবর। কলকাতা আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। এখন শুনুন জলযান চলাচল সম্পর্কিত খবর। এমভি বারাটাং আগামীকাল 20 তারিখ সোমবার সকাল 6টায় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 12টায় রঙ্গ থেকে ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল 20 তারিখ সোমবার সকাল 6টা 15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:30 শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি রঙ্গত আগামীকাল 20 তারিখ সোমবার সকাল 6টা 15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:45 শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি বাম্বুকা আগামীকাল 20 তারিখ সোমবার দুপুর 11টায় শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 1টায় শহীদ দ্বীপ থেকে স্বরাজদ্বীপ যাবে। স্বরাজদ্বীপ থেকে জলযানটি ওই দিনেই দুপুর 2:30 শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি হাটবে আগামীকাল 20 তারিখ সোমবার দুপুর 11:30 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে দুপুর 2টায় স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ যাবে। শহীদ দ্বীপ থেকে জলযানটি ওই দিনেই বিকেল 3:30 শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি কামোটা আগামীকাল 20 তারিখ সোমবার দুপুর 2:30 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে বিকেল 4:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি স্টেট আইল্যান্ড আগামীকাল 20 তারিখ সোমবার সন্ধ্যে 5টায় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ 21 তারিখ মঙ্গলবার সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি জলি বয় আগামীকাল 20 তারিখ সোমবার সকাল 7টায় শ্রী বিজয়পুরম থেকে মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ 21 তারিখ মঙ্গলবার সকাল 7টায় ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। শেষ হলো আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর।

সুপ্রিয় শ্রোতা, প্রসার ভারতীর পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। সকল প্রযোজক, কন্টেন্ট নির্মাতা, প্রোডাকশন হাউস, স্বত্বাধিকারী এবং অ্যাগ্রিগেটরদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, প্রসার ভারতী আকাশবাণী শ্রী বিজয়পুরমের জন্য উচ্চমানের রেডিও অনুষ্ঠান সংগ্রহের উদ্দেশ্যে নোটিস ইনভাইটিং প্রোগ্রাম প্রপোজালস NIPP এর অধীনে অনুষ্ঠান প্রস্তাব আহ্বান করছে। তিনটি পদ্ধতিতে প্রস্তাব জমা দেওয়া যাবে: রাজস্ব ভাগাভাগি পদ্ধতি, স্পন্সার্ড প্রোগ্রাম পদ্ধতি, গ্র্যাটিস পদ্ধতি। অনুষ্ঠানের সম্ভাব্য বিষয়বস্তু হতে পারে রেডিও নাটক, তথ্যচিত্র, গল্প বলা, অডিও সিরিজ, উদ্ভাবনী অডিও ফরম্যাট, পডকাস্ট, কুইজ প্রতিযোগিতা, সঙ্গীতভিত্তিক অনুষ্ঠান। প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠানগুলো হিন্দি ভাষায় 14 মিনিট অথবা 28 মিনিট সময়সীমার মধ্যে প্রস্তুত করা যেতে পারে। আগ্রহী আবেদনকারীদের প্রস্তাব জমা দেওয়ার আগে প্রসার ভারতী কন্টেন্ট সোর্সিং পলিসি 2024 এবং এর সর্বশেষ সংশোধনীগুলি মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। NIPP এর অধীনে নির্বাচিত অনুষ্ঠানসমূহ প্রসার ভারতী আকাশবাণীর সিদ্ধান্ত অনুযায়ী আকাশবাণীর জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় রেডিও কেন্দ্রগুলিতে সম্প্রচার করা হতে পারে। নীতিমালায় আবেদনকারীর যোগ্যতা, অনুষ্ঠান প্রস্তুতির নির্দেশিকা, চুক্তির শর্তাবলী, রাজস্ব ভাগাভাগি, AIR ব্রডকাস্ট কোড এবং বাণিজ্যিক বিজ্ঞাপন বিষয়ক বিধি সম্পর্কেও বিস্তারিত উল্লেখ রয়েছে। যোগ্য আবেদনকারীরা নির্ধারিত ফরম্যাটে প্রয়োজনীয় তথ্য ও সহায়ক নথিপত্র সহ এই ইমেলে প্রস্তাব পাঠাতে পারেন huearportblair@prasarbharati.gov.in। বিস্তারিত নির্দেশিকা ও আবেদন পদ্ধতি জানতে প্রসার ভারতী ও আকাশবাণীর সরকারি ওয়েবসাইট দেখুন। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। ভারতের গণসেবামূলক সম্প্রচার মাধ্যমে আপনার সৃজনশীল বিষয়বস্তু তুলে ধরার এই সুযোগ হাতছাড়া করবেন না। জনস্বার্থে আকাশবাণী কর্তৃক এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে।

0: আজ 19শে জুলাই 1863 সালে আজকের দিনেই বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র দ্বিজেন্দ্রলাল রায় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট কবি, নাট্যকার ও সঙ্গীত স্রষ্টা। তিনি ডিএল রায় নামেও পরিচিত ছিলেন। দ্বিজেন্দ্রলাল রায়ের বাংলা সাহিত্যে আবির্ভাব হাসির গানের রাজা হিসেবে। তিনি 500 কাছাকাছি গান রচনা করেন। এই গানগুলি সঙ্গীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তার বিখ্যাত গান ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, বঙ্গ আমার জননী আমার ইত্যাদি আজও সমানভাবে জনপ্রিয়। তার হাসির গানগুলিকে আরও স্থায়িত্ব দেবার জন্যে সেগুলিকে তিনি প্রহসনের আকারে গ্রন্থিত করার চেষ্টা করেছিলেন। ফলে দ্বিজেন্দ্রলাল একজন সঙ্গীতকার থেকে নাট্যকারে রূপান্তরিত হয়েছিলেন। তার রচিত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি অবতার, বিরহ, সীতা, তারাবাই, দুর্গাদাস, রানা প্রতাপ সিংহ, মেবার পতন, নূরজাহান, শাহজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয় ইত্যাদি। তার জন্মদিনে সকল সাহিত্যপ্রেমী বাঙালির পক্ষ হতে জানাই শ্রদ্ধাঞ্জলি।
1: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন, চিরদিনই তুমি যে আমার ছায়াছবি থেকে, জুন ব্যানার্জির কণ্ঠে।

গানটি শুনলেন বাবুল সুপ্রিয় ও দীপমালার কণ্ঠে চাওয়া পাওয়া ছায়াছবি থেকে। চাওয়া পাওয়া ছায়াছবি থেকে আরেকটি গান শুনুন দীপমালা ও বাবুল সুপ্রিয়র কণ্ঠে।

উদিত নারায়ণ ও দীপমালার গাওয়া চাওয়া পাওয়া ছায়াছবির এই গানখানির সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কার্তিক। ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন সকলকে, নমস্কার।